0: toll free helpline number 1-800-202-3380. Assistant Registrar of Cooperative Societies Nagaland, Oben Dangba, has called on the self-help groups, SHGs, to register under cooperative societies to access greater opportunities and long-term benefits. He also urged SHGs to adopt proper pricing strategies, improve product shelf life through fruit preservation techniques, and develop products suited for wider markets beyond Nagaland. Mr. Oben Dangba was speaking at the third annual general meeting of the Liju Federation, Wojuro Block under the Nagaland State Rural Livelihoods Mission at Wojuro Range in Wokha District yesterday. The meeting reviewed the Federation's activities and achievements over the past year and discussed future plans for strengthening livelihoods, women's empowerment and community enterprises. And Krishi Vigyan Kendra KVK Zunipoto Nagaland University organized the input distribution program under the NABARD-sponsored Farmers Support Program Fund FSPF project at VK Town, Akuluta in Zunipoto District yesterday. The program was held under the theme Empowering Rural Women Through Kadaknath Poultry Farming, A Sustainable Approach to Livelihood and Nutrition. Speaking on the occasion, Additional Deputy Commissioner Akuluta Thia Yangar Jamir encouraged the beneficiaries of rearing Kadaknath into economic venture which fetches a premium price in the market. Principal Investigator of the project and Head KVK Zunipoto, Dr. Rakesh Kumar Choresa, emphasized the importance of Kadaknath poultry farming in improving household nutrition, income generation and women's empowerment in rural areas. During the program, essential poultry inputs, including Kadaknath chicks, feeds, medicines, drinkers and feeders were distributed to 45 selected women beneficiaries under the project. And with that, we come to the end of the morning news. Stay tuned as we'll be back with the evening English news at 7:20 p.m. Have a nice day.
1: Bumblebee Society to Bacha Thik Thak Thakia Aro Bacha Disabled Khan Logot 10 Sal Upar Kam Kurikena Ahi Ase Aro Yate Ami Khan Bacha Disabled Hua Khan Logot Kam Kurikena Ahasame Dikhiya Tu Bacha Bishibi Chuto Time Te Timely Development Science Khan Ignore Kurile Dangor Hua Same Duk Ditari Lok Pai Thake Joldi Paraja Nilua Aro Hohai Kuria Para Ekta Bacha Laga Jivan Tu Bishi Bodli Dikhibo Paribo Ekta Bacha Ek Sal Napuncha Age Ma Baba Early Science Kunuba Sai Thakibole Laga Khan Tu Itu Ase নাম মাতিয়া নহলি বি আওয়াজ দিয়া সামে সুকুপরা আপনার লাগা চেহারা সা 5 আর 8 মহিনা হুয়া টাইমতে গাও রোল করিব পারিয়া মাথা ঠিক পারা বুখিব পারিয়া নিজর গাও বুখিব পারিয়া মাথা ভাল পারা ঘুরিব পারিয়া বেড়া বলে নহলে ঘুরিব পারিয়া নিজর উঠিব পারিয়া ছোট স্টেপ লব পারিয়া সাপোর্ট লই কিনা বেড়া বলে শুরু করিয়া ইতু অপরতে দিয়া খান কোনবা অলপ দেরি লই আছে কইলে আপনার লাগা বাচ্চা আর্লি গাইডেন্স আর জলদি মদত পা পারা লাভ পাবো যদি আপুনি আপোনাৰ লাগা বাচ্চা ডেভেলপমেণ্ট কাৰণে মন চিন্তা থাকিলে নহলে বি ৰাস্তা লাগিলে বাম্বলবি আৰ্লি ইন্টাৰভেনচন সেন্টাৰ আপাৰ এগ্ৰি কলনি কোহিমা নাগালেণ্ডতে কণ্টেক্ট কৰিব পাৰিব নহলে বি ইটো ফোন নম্বৰতে কল কৰিবি 9863084990 নহলে বি 6009345870

Indian classic huni hobo rain theme laga song playlist aru etu hole Kishore Kumar aru Mathupala laga starring Gurikina Kuria laga ekta film thaki ase, and the playful chemistry between them made the song one of Bollywood's most memorable rain themed melodies. My dear friends, monsoon is not always about romance. Sometimes it is about fun and laughter too. Ami kan sobi jani ase aro moi obi kresa ami kan sobi yat kori dekhibo pacha time de ami kan e pani kira time de chagina pani de man khili kina thaka to ekdom jam kori kina halla kori kina ami kan pani bahar de tu nishna khili thi thakya time de ami kan parents kan ba jani kina khili mane ami kan tu na jana ami kan pani de beshi khili li bimar hobo koi na jane তো আমি খেলা প্যারেন্টস কান ভাই আমি খানকে কান্দে থুড়ি থুড়ি কিনা মাতি কিনা আমি খেলা লাফটার আমি খেলা ফান গে এত নিচিনা বন করে দিয়ে লাগা মেমরিজ কান মেয়ে মই ইয়াদ করে আছে অ্যান্ড ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস এটু নিচিনা এটু গীত পড়া দিস সং উইল রিমাইন্ড আস অফ দোজ কেয়ার ফ্রি মোমেন্টস ওয়েন গেটিং ড্রেঞ্চড ইন দ্য রেইন ফিলস লাইক পিওর হ্যাপিনেস তো এই দোকান সবকে ইয়াদ করি না আমি এখানে একটা খুশি মুহূর্তে আমি এখানে এইটু গীত শুনি হব জলতি কা নাম কারি ফিল্মরা কিশোর কুমার আওয়াজতে মিউজিক দিছে এস টি বর্মন লিরিক্স মাশরু সুলতানপুরী

Moving on to the next track, আমি কানে শুনি হব দিল তো বগল হে ফিল্মরা উদিত নারায়ণ আর আলকে লতা মঙ্গেশকর অবস্থে মিউজিক দিছে উত্তম সিং লিরিক্স অনন্ত পক্সি শুনে গীতা এনজয় করবি ফিচারিং শাহরুখ খান মাথুর দীক্ষিত অ্যান্ড করিশ্মা কাপুর এনজয়িং দ্য রেইন অ্যান্ড দিস সং বিকেম ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল মনসুন সিকোয়েন্স অফ দ্য নাইনটিস মাই ডিয়ার ফ্রেন্ড সামটাইমস দ্য বেস্ট ওয়ে টু এনজয় দ্য রেইন ইজ সিম্পলি টু ড্যান্স ইন ইট জাস্ট লাইক in this energetic Bollywood favorite.

0: FM 드래그밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠
1: इटु आकाशवाणी कोहिमा एफएम ट्रगोबैन 103 मेगाहर्ट्ज होमो 11 बजे हालोगे कोहिमा टाउन नगर ट्रैफिक अपडेट इनेगा अनिडिया से इटिया कारने मोहन खोला प्रालोइकिना पीएचक्यू जंक्शन प्रालोइकिना मेजर जंक्शन टीसीपी प्रालोइकिना राजू पॉइंट आरो राजू पॉइंट प्रालोइकिना सेंसस पॉइंट High School Junction Pralukina Census Point, NHK Junction Pralukina Census Point, Etu Rasta Sop Itiakarne, North Aru Southbound Tibi, Halka Traffic Ase. Etu Jankari Anidia Se Akashwani Kohima in collaboration with the Traffic Police. Topuna Kanjidi Gari Chula Sekule, Police Kurikina Apunar Traffic Laga Rules Kanto Manibi, Apunar Two Wheeler Chula Sekule, Don't Forget to Wear Your Helmet, Aro. Yes, let us be safe for each other. Anyways, yes, now we bring to you your news headlines. Chief Minister Nipiryo calls on Union Minister Dharmendra Pradhan along with advisor Dr. Kekrelhule Hyome discussed strengthening educational infrastructure across Nagaland. Advisor Picto Shohe conducts a field visit to two major renewable energy projects in Nagaland. Holds detailed discussion with department officials to assess progress and review departmental activities across Nagaland. Advocate Cheng Niu Le Niu Mei says violation of child labor laws can result in imprisonment ranging from 6 months to 2 years, along with fines between 20,000 to 50,000 rupees. Head of Regional Centre, ICAR Research Complex, H. Kalita highlights importance of balanced and judicious fertilizer use for sustaining agricultural productivity, improving soil health and protecting environment. 31 persons with disabilities participate in placement drive organized by National Career Service Centre for Differently Able in collaboration with Vishal Megamart in Dimapur. All Nagaland College Students Union expresses concern over non-implementation of Coaching Institute registration guidelines, submits reminder to Chief Secretary of Nagaland. United Sangtam Students Conference launches first phase of democratic agitation against health department's alleged neglect of healthcare services in Longkhim and Chare subdivisions. Lotha Students Union, Lotha Youth Hoho and civil society organization from Ralan area holds joint meeting on concerns over Nagaland-Assam border dispute, alleged illegal mining and absence of border outposts. Cabinet Secretary Dr. T.V. Somanathan reviews preparedness for NEET re-examination with Director General, National Testing Agency, emphasized need for ensuring smooth, transparent and secure re-examination through close coordination among all stakeholders. And in badminton, India's P.V. Sindhu to face world champion Akane Yamaguchi of Japan in women's singles semifinals of Australian Open in Sydney. That is all we have in this news headlines. Have a good day.
0: FM Dragoban.
2: 103 MHz.
0: News, music and entertainment.
2: This is FM Dragoban.
0: FM 103 MHz.
3: जानते हो, बेल्जियम या ग्रीस की कुल आबादी भी इतनी नहीं है जिससे ज्यादा महिलाएं हमारे देश में लखपति दीदी बनी हैं। 3 करोड़ से अधिक महिलाएं लखपति दीदी बनकर बनी हैं परिवार और देश का आर्थिक आधार।
4: लखपति दीदी बनाने का ये अभियान आने वाली पीढ़ियों को सशक्त करने का एक महाअभियान है।
3: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
1: Itu Akashwani Kohima. Women Time Program Day sob manuke swagat kori di ase. Aji amar Women Time Program Day maiki balakhan karne nutrition itu opor de
5: ক্রেনিনো নাক্রো নিউট্রিশনিস্ট লগত বিথৰ পৰা সেই ইণ্টাৰভিউ লোৱা প্ৰগ্ৰাম এটা শুনিবলৈ পাব।
6: বেশি খুশি আছে আজি আমাখান লগা ষ্টুডিঅ'তে আহি কিনা আছে ক্রেনিনো নাক্রো কোনহে নিউট্রিশনিষ্ট আছে তার ইতিয়াটো হইলেতো নিজের লগা ক্লিনিক এটুতো খুলিবলে কারণে ভাবনা করি কিনে কাম খান শুরু করে আছে। তো আজি অসল করি কিনে আমাখান লগা মাজতে আহি না বহিয়াটো হইলে উইমেন আর নিউট্রিশন এটুতো হইলেতো কিমান দরকার আছে এটু আমাখান সব মানুষই জানে, কিন্তু আমাখান ব্যালেন্স ডায়েট কোয়া খান তো হইলে বি ভাল বড় আমাখান লগা খা লোয়াতে ঠিকঠাক খাওয়ালে বি না পারে এনা লগা বি থাকে কিলে মানে আমাখান বেশি মানুষ হইলে তো জানকারি খান বি না জানি কেনে থাকে। এটু কারণে অসল করে কেনে তারপর হে আমাখানকে আর হুনাবিলাক খানকে মাইকী বিলাক খান কারণে নিউট্রিশন কি কি দরকার আছে এটু খান তো হইলে আমাখান লগতে কথা বার্তা করব আহি কেনে আছে। ক্রেনিনো বেশি খুশি আছে আর আপনার কেবি আমাখান লগা প্রোগ্রামটি স্বাগত করে দিয়ে আছে। তো সবসে পইলা আমি এদে জানিবলে মন থাকা তো হইলে কোয়া নিচনা নিউট্রিশন এটু হইলে তো আমাখান লগা জীবনে বেশি দরকার একটা আছে। তো হইলে বি আহি কেনে স্পেশালি মাইকী বিলাক খান কারণে তো হইলে তো কি লগা নিউট্রিয়েন্টস খান তো হে আমাখান মাইকী বিলাক খান নিমিত্তে বেশি দরকার আছে বলে কব পারে।
7: থ্যাংক ইউ সো মাচ ম্যাম, মোগে ইনা অপরচুনিটি দিনা ওমেন নিউট্রিশন ডে অলপ এডভাইস নহলে অ্যাওয়ারনেস ইনা উই স্প্রেড করলে নহলে অ্যাডভাইস করলে অপরচুনিটি দিয়া কারণে থ্যাংক ইউ। ওয়েন উই টক অবাউট ওমেন ওমেন লা কথা কুশি গেলে তো আইরন ক্যালসিয়াম আর ভাইটামিন ইতোহান বেশি ইম্পর্টেন্ট থাকে, ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি ফলিক অ্যাসিড ইতোহান ইতোহান মেইন মিনারেলস হান থাকে মাকি মানুষ কানে। তো women in nutrition ko do adolescence la age wa start kre
8: acha acha
7: adolescent age to 10 to 13 years itula majore thage ar ta la main nutrition nishna do calcium iron or protein han sobse bishi body han requirement dole mangya itu thage calcium or protein nishna han do ta han la growth ina nishna hangane thange bishi help kre aro ইটু এডলেসেন্স লা এজ তে তো ইটু লা মাজর দে মাকি মানুহান মেনস্ট্রেশন স্টার্ট হয়ে তো ইনা লা টাইম লে তাহান খুন বেশি ফেকা গানে আইরন নিশনাহান বডি মাঙি যায়।
6: আচ্ছা, তো তো আপনার ইতিয়া এডলেসেন্স লাস্ট স্টেজ কোয়া টাইম তে ক্যালসিয়াম আইরন আর প্রোটিন কই আছে, তো ইটু খান দু আমখান এস দাওয়াই হিসাব তে নহলি বি আমি জানি বলে মন থাকা তো হইলে তো কোন দু লাগা শাক সবজি পাতা খান
7: আচ্ছা এটা তো সাপ্লিমেন্ট ইনার নিচনারই পাই হইলে বি ইটু এডোলেসেন নহলে তো ইটু গ্রোয়িং স্টেজ তে তো বেস্ট তো মহান ফুড সোর্সেস বা ভাইটামিন সান পাইলে ইটু বেস্ট হব। সো এনে মই আইরন কইসলে তো অ্যানিমাল আর প্ল্যান্ট বেসড বি থাকে, তো অ্যানিমাল কইসলে তো মহান বিফ নিচনা ল্যাম পর্ক চিকেন ইটু নিচনা হান বেস্ট থাকে আর মাংস কইসলে তো লিভার তো সবসে বেস্ট থাকে বিকজ লিভার দে আইরন সবসে বেশি পাই আর প্ল্যান্ট বেস কইসলে তো কিডনি বিনস নিচনা চিক পিস নিচনা সয়া বিনস হান ইটু হান থাকে হইলে বি আইরন লা সবসে বেস্ট সোর্স তো আন্ডা থাকে।
6: এটু মাতলাব তো হইলে তো আমাখান মাইকী বেলা খান লাগা জীবন দে আমাখান নিউট্রিশন লাগিয়া এটু তো হইলে তো আমাখান লাগা লাইফ স্টেজেস আলাক আলাক তে আপনার এটা কোয়া নিচনা টিনস পড়া লই কিনে অ্যাডাল্ট তে হওয়া আর পেটে বাচ্চা বুখিয়া খান দুধ খেলা লাগা মা খান আর মেনোপোজ ইটু তো তো আলাক আলাক নিউট্রিশনাল নিডস থাকিয়ে কয়ে আছে না। তো আপনার এটা লাইফ স্টেজেস আলাক আলাক খাতা ওরা আমি খানকে কি কি খান খাইলে ভাল আছে ইটু খান খাতা খাতা ওরা হইলে আমি খানকে শেয়ার করে দিলে বেশি খুশি হবো।
7: ঠিক আছে, ইটু কোয়া নিচনা অ্যাডোলেসেন্স তে তো তাহান ক্যালসিয়াম আইরন আর প্রোটিন সবসে ইম্পর্টেন্ট থাকে আর অ্যাডাল্টহুড কইলে তো 18 ইয়ার্স ওয়া স্টার্ট করে আর 18 ইয়ার্স অনওয়ার্ডস হয়ে যায় না, তো তাহান ইনালা টাইম দে অ্যাডাল্টহুডতে ব্যালেন্স ডায়েট একটা লাগে, তো ভাইটামিনস আর মিনারেলস সব পোয়া আহিব লাগে, খালি এক্সাম্পল ভাইটামিন সি কইনা ইটুহে লাগে ইনা নহয়, ভাইটামিন সব বি কে সব হইবি লাগে আর ইটু কেনে লাগে কইলে তো তাহান ইটু টাইম দে গ্রো করে তো তাহান লা হেলথ প্রবলেম সান ভাল রাখিব লাগে, তাহান লা গ্রোথ বোন ডেন্সিটি নহলে ইনান বোন প্রবলেম ইনান হয় কেনে কইলে তো তাহান এক্সাম্পল ক্যালসিয়াম খাইছে তাহান হইলে বি বাহার দে আজিকালি জেনারেশন বাচ্চা খান তো ভিতরে থাকি না ফোন ছুব ইনা হয়েছে তাহান বাহার বেশি না যা হয়েছে তো তাদের ও ভাইটামিন ডি অ্যাবজর্ব না করা হয়েছে ক্যালসিয়াম তো খাইলেও বডি দিয়ে না যায় তো ভাইটামিন ডি যায় না বাহার ও খাইছে নলে পাইছে গুলি তো এই ভাইটামিন ডি ও ক্যালসিয়াম অ্যাবজর্ব করে না বডি দিয়ে ইনা লু যা ইনা করে তো তাদের ও বোন সান গ্রো গ্রো ইনা থাকে এই এডালহুড লাস্ট স্টেজ দিয়ে থাকে ওইটু আর কোয়া নিচিনা আইরন আর ফলিক এসিড এইহান তো বেশি ইম্পর্টেন্ট আছে কেন কলে মাকি মানুষ তো এভরি মান্থ মেনস্ট্রেশন যায় তো এ টাইম তাহান বিয়া খুন হান তো ফেকাই দিয়ে হলিউড খুন কমতিও যায় খুন লা প্রোডাকশন ক্রো কানে তাহান আইরন ফলিক এসিড ইনা নিচিনা খাওয়া লাগে ইনকেস তাহান এই আইরন আর ফলিক এসিড হান বডি দিয়ে না ডালে লেল তাহান এনিমিয়া কোয়া একটা ফেস ক্রো তাদের তাহান ফেটিক দ্যাট ইস কমজোর হওয়া ইনা নিচিনা হেডেক এইহান ফেস করে আর নেক্সট স্টেজ তো প্রেগনেন্সি আর ল্যাকটেশন এইহান থাকে তো প্রেগনেন্সিতে তো আমার তো নিজের একজন গানে নয় না দুইজন নিচনা গানে খাওয়াছে তো তাহান এনার্জি বেশি লাগব তো এনার্জি নিচনা ভালো চাব লাগে লাইক এটুকে কার্বোহাইড্রেটস কয় তো কার্বোহাইড্রেটস হান তো ফ্রুটস নিচনা ভালো খাওয়া লাগব রাইস নিচনা হান আর কার্বস পটেটোস এটান টেক খাওয়া লাগব এনার্জি করবেন তো এক্সাম্পল ইন এ ডে একটা আমার তো 300 কিলো ক্যালোরি খাওয়া লাগে তাই আর প্রোটিন ভালো খাওয়া লাগে মাংস নিচনা হান আর প্রোটিন তো কোয়া নিচনা খালি মাংস একলা নাপায় হলেও প্লান্টস ওয়াই পায় তো সয়াবিন নিচনা পাব ইটু ল্যান্টিলস ডাল ইনা নিচনা হান ভালো পায় আর ল্যাকটেশন পিরিয়ডটি তাহান ভালো খাওয়া লাগে কেন কলে তো তাহান আর ইনা টাইম তো বেশি এনার্জি লাগি যায় তাহান দুধ খেলা পিরিয়ডে থাকে তো ইনা টাইম দে আমার হান তো অ্যালকোহল তো কোয়া নিচনা অ্যাভয়েড তো করব লাগে স্মোকিং বি না করব লাগে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট তো ক্যাফিন ক্যাফিন রিডিউস করব লাগে কেন কলে তো তা আমার তো দুধ ওয়াহে বাচ্চাকে খেলা আছে তো ক্যাফিন নিচনা খাইছে গুলি তো বাচ্চালা ঘুমালা হান মি ডিস্টার্ব করে দেয় বাচ্চালা বডি দে সেন্সিটিভিটি ইরিটেবিলিটি এইহান আহি যায় তো এইটনে ক্যাফিন ইনহান আর স্পাইসি ফুড নইলে গেসি ফুড কুছলে তো অনিয়ন নিচনা হান কলিফ্লাওয়ার ব্রোকলি ইনা নিচনা হান কমতি করে লাগে কেন কলে তো বাচ্চাই পেটে আনকমফর্টেবল নইলে ইরিটেবিলিটি এটু ফেস করে যায় এইটনে এইহান চাওয়া লাগে
8: আচ্ছা আচ্ছা
7: আর ওমেন তো একটা স্টেজ পে আহে উইচ উই কল ইংলিশ তো মহান প্রি নহলে তো মেনোপোজ কোয়াল একটা স্টেজ পে আহে মহান না মেনস্ট্রেশন নহলে মহান না খুন যাবলে লাস্ট স্টপ করালা একটা স্টেজ পে আহে

0: তো ইনা লাস্ট স্টেজ তে মাকি মানু মুড সুইংস কোয়া বেশি আহব টান ফেস করব মাথা বিখা নহলে বডি বিখা বোনস বিখা ইনা বেশি সিমটমস আন ফেস করে তো এটু কেন ইনা হয়ে কলে তো মাকিলা বডিলা ভিতরে হরমোনাল চেঞ্জেস কোয়া থাকে আর এস্ট্রোজেন কোয়া একটা থাকে তো এটু লেভেল তো বেশি কমতি যায় যায় তো এটু ইনালা টাইম দে মাকি মানু তো কি খাওয়া লাগে কি না খাওয়া লাগে এটুহান মই অল্প ইলাবরেট করে দেব তো তাহান হাই সুগার ইনার নিচিনাহান এভয়েড করব লাগে কেন কলে তো হাই সুগার তাহান সুগার বেশি খাওয়ালে মন ইনারই ক্রেভ করে যায় তো হাই সুগার মেনটেন করব লাগবে নহলে তো পিম্পলস নিচিনাহান বি ওলাব বডি ওয়েট হান বি গেইন করব ইনা থাকে আর এক্সেস সল্ট নিমক বেশি খাবি মেনোপজ লা পিরিয়ডে মহান স্ট্রেস থাকে তো স্ট্রেস থাকে তামদে মহান মহালা ব্লাড প্রেসার উঠিব নামিব ইনা করে তো নিমক বেশি খাইছে বলে তো বডি দে পানি জমা হুজা ইনা বি হব আর ঠেং নিচনা দে সোয়েলিং হব রাতে দিয়ে বিখাব ইনা ফেস করব আর স্যাচুরেটেড ফ্যাটস স্যাচুরেটেড ফ্যাটস তো রিফাইন অয়েল হানবা পায় তো মান যায় না ফ্রাইড ফুডস জাঙ্ক ফুডস ইনা বাটার ঘি ইনা খাইলে তো মহালা ব্লাড লা ফ্লো তো ভাল না হব ছোট হয়ে যাব তালা ব্লাড লা ফ্লো তো তো এটু ছোট হয়েছিল তো মহালা হার্ট পাম্প করা দিকদার হব আর তাদের হার্ট প্রবলেমস আন আহব একটা সাউন্ড বানাইলে বুই খাব ইনার সিমটমস আন ফেস করে মানু আর অ্যালকোহল স্পাইসি ফুডস এটুহান তো কমতি করব লাগে
1: আচ্ছা আচ্ছা বেশি খুশি আছে আপনার একটা একটা করে কিনা আমাকে কই বুঝাই দিয়ার কারণে এতিয়া আমি আরো দোসরা একটা জানি বলে মন থাকা ধরলে মাইকিবিলাক মানুহ খান আমি খান খা লোৱা এইটো শাক চব্জি খান একলাবাৰ নহয় কিনে ভাইটামিন নহ'লে বি মিনাৰেল ছাপ্লিমেণ্টছ ইনা খান বি খাবলৈ লাগে নেকি
0: এইটো ছাপ্লিমেণ্টছ কোৱাটো এতিয়া জেনেৰেশ্যন দে মহান জাংক ফুডছ খান ইনাৰ নিচিনা বেছি খায় তো তাতে মহান এইটো খাইছে বুলি তো এক্সাম্পল ফ্ৰাইড চিকেন খাইছে তাতে মহান ফুল হৈ যায় ইনা কৰি না প্লেটতে খালি ৰাইচ আৰু চিকেন থাকে ইনটো তো খালি প্ৰটিন আৰু কাৰ্বছে পাইছে মহান তো ইনালা জেনেৰেশ্যন তো মই ছাপ্লিমেণ্টছ আই উইল জাষ্ট ছাজেষ্ট খাবি কেনে কলে তো এইটো তুই কি খাব নাপাৰি না হৈ আছে নহ'লে তো আজি ডে টু ডে লাইফ আজিকালি ষ্টুডেণ্টছ কলেজ মাকি হান তাহান টাইম নাথাকি যায় খাবলৈ ভাত বিকজ অফ ৱৰ্ক লট কাম বেছি থাকি যায় কাৰণে টাইম নাথাকি যায় আজিকালি অফিচ নিচিনা হ'লে টাইম বেছি হৈ যায় না খাবলৈ লা টাইম নাপাই যায় আৰু প্লেটতে চব নাথাকি যায় এইটো কাৰণে ইনালা টাইম দিলেও আই উড ছাজেষ্ট ছাপ্লিমেণ্টছ লুবি হ'লে বি ইন কেছ আপুনি লা প্লেটতে বেলেঞ্চ ডায়েট থাকিব পাৰে লাইক প্ৰটিন বি থাকে মাংস থাকি যাইছে কাৰ্বছ বি থাকে ৰাইচ থাকি যাইছে ভেজিটেবলছ আন আহি যাইছে এগ আহি যাইছে এইটোহান চব আহি যাইছে বুলি তো আপুনি ছাপ্লিমেণ্টছ হান একোৱেই ইনা নালুলিও হৈ যাব নহ'লে তো ভাইটামিন চি হান বি টাইম টাইম দে ফ্ৰুটছ বি খা ইনা হৈছিলে তো আপুনি এইটোহান বেষ্ট চৰ্চেছ অফ ভাইটামিন আৰু মিনাৰেলছ বডিকে এবজৰ্ব কৰিব পাৰে আৰু ফুড চৰ্চেছ হোৱা পাৰে এইটো চবচে বেষ্ট আছে হ'লে বি টাইম নাথাকে ইনা নিচিনা হৈ যাইছে কৰিলে তো ছাপ্লিমেণ্টছ লুলিবি হৈ যাব
1: আচ্ছা আচ্ছা একদিন দে মাইকী বেলা খান ক্যালসিয়াম আর ভাইটামিন ডি এটা নহিলে তো কি লাগবে না
0: এটু ক্যালসিয়াম আর ভাইটামিন ডি তো বোন ডেন্সিটি নহলে তো অস্টিওপরোসিস কইনা একটা ডিজিজ থাকে তাদের এস উই গ্রো মান গ্রো করি না যা তান দে মালা বডি নহলে মালা বোন সান উইক কইনা যাই যায় তো আজিকালি লা জেনারেশন দিয়ে কব কলে তো মহান ভালোভাবে ভাইটামিন ডি না পায় নহলে মহান ভাইটামিন ডি উই নালোয় আর ক্যালসিয়াম কইলেও মহান খাই লুই না হইলেও মহান এবজর্ব না করে যায় ভাইটামিন ডি না খাওয়া কারণে মহান ইনা থাকে ক্যালসিয়াম আর ভাইটামিন ডি তো একিলোতে হ্যান্ড ইন হ্যান্ড যায় তো ক্যালসিয়াম কৈছিল মহান খালি যায় না মিল্ক প্রোডাক্টস ইনা নিচিনা ভাবে লাইক ইয়োগার্ট চিজ ইনা নিচিনা পায় ইনা ভাবে হইলেও ইনা নহয় ফিশ টিভি পায় ফিশ দিবি লাইক সার্ডিনস স্যালমন শ্রিম ইনা নিচিনা দিবি ক্যালসিয়াম সব পায় আর সিডস কুছিলে তো চিয়া সিডস সিসেমে পপি ইনা নিচিনা হয়ে ক্যালসিয়াম বেশি পায় আর ব্রোকলি দিবি পায় টফু দেওয়াবি পায় বিনস লেন্টিলস ইনহান হওয়াবি ক্যালসিয়াম পাই যায় তো ক্যালসিয়াম এবজর্ব করার পিছনে মই সাজেস্ট করা তো মর্নিং ডে সান বেশি কারা না জাগে দে অ্যারাউন্ড মর্নিং 8 to 9 in the national do jaina sun bath 15 minutes logani wi ekun ho to ina wishlo itu vitamin d absorb kulishlo calcium han

0: বেশি ইম্পর্টেন্ট আছে। আইরন না থাকি চলে তো এনিমিয়া কোস হয়, এনিমিয়া তো এটু কোয়া নিচনা ফেটিক উইকনেস ইনা নিচনা কমজোর ইনা হয়ে যায়, মাথা বিষাই যাব আর এটু হার্ট প্রবলেমস বি আই যায়। কেন কলে তো খুন হওয়া তো হার্টে যায় না পাম্প করে তো তো এটু নিচনা আনওয়া লেস ব্লাড দেন ইনা হয়েছিল তো মান হার্ট প্রবলেমস আনমি কোস হয়ে যায় ইনিয়া আছে। তো আইরন বেশি ইম্পর্টেন্ট আছে। তো আইরন একলা নয় না, ফলিক অ্যাসিড কবি ইনা থাকে। তো এটু ফলিক অ্যাসিড তো মান খুন রেড ব্লাড সেলস কইনা থাকে এটু গিয়ে প্রডিউস করে। তো এটনে ফলিক আর আইরন মি হ্যান্ড ইন হ্যান্ড একিলোতে যায়। তো এটু বি খাওয়া লাগে ইনা আছে, ইম্পর্টেন্ট আছে মাকি মানুষ মানে।
1: তো আইরন কোয়া তো হলে তো খানা কোন দোকান বাড়হে পাব?
0: আইরন কৈছে গেলে তো এনিমেল আর প্লেন্ট বেসড বি থাকে, মান ভেজিটেবলস বাবি পাই যাব আর এনিমেল লা সোর্সেস বাবি পাই যাব। তো আইরন কৈছে তো এনিমেল লালে তো বেস্ট তো লিভার থাকে, লিভার দে আইরন কন্টেন বেশি থাকে। তো মাংস কৈছে তো আপনি আইরন তো লিভার ওয়া পাই যাব আর এনি টাইপ অফ মাংস লিভ হয়ে যাব। আর প্লেন্ট বেসড কৈছে তো ইউজুয়ালি কিডনি বিনস, বিনস নিচিনা হানদে, চিক পিস, সয়া বিনস ইনা নিচিনা দে পায়, আর সি ফুড নিচিনা পায়, ফিশ ক্রেপস ক্রেকরা ইনা নিচিনা পায়, অয়েস্টার্স ইনা নিচিনা পায়। আর আইরন লা বেস্ট সোর্স তো আন্ডা আছে, এভরি ডে একটা আন্ডা খাইলে তো এ টু জেড ভাইটামিন থাকে, খালি ভাইটামিন সি তো হে নাই।
1: আচ্ছা আচ্ছা, আর দুসা একটা জানি বলে মন থাকা তো হইলে ভাইটামিন ডি এটু তো মাইকে বেলা খান লাগা গাউতে কমতি হইলে তো কিনে পড়া একজনকে এফেক্ট করে।
0: কিন্তু ভাইটামিন ডি তো ইউজুয়ালি কোয়া নিচিনা মই ক্যালসিয়াম তো অ্যাবজর্ব করে। তো ক্যালসিয়াম তো বডিতে যা পিছি দে মানা বোন হান ফর্মেশন হব, মানা বোনকে স্ট্রং করো না থাকে। তো ভাইটামিন ডি না পাই যে সেগুলি তো মহান মানে বোন ডেন্সিটি, অস্টিওপোরোসিস, মানা ঠেং বিখাব, মানা হার্ডিয়ান নরম হয়ে যাব, পাতলা হয়ে যাব ইনা হয়ে যায়। এটনে ভাইটামিন ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা কেস স্টাডি বি ওলাইছে দ্যাট মান সানস্ক্রিন চুনাই না যায় না সান বাদ করা তো সান বা এবজর্ব নহলে ভাইটামিন ডি বা এবজর্ব করা নহয় ইনা কয়। এটনে উইদাউট ইয়ার সানস্ক্রিন তুলা প্রোটেকশন তো নাচলাই না, মর্নিং ডে সান বেশি কারা নহওয়া গিয়ে দে যাই না, 15 মিনিটস লা সান বাদ লি ভাইটামিন ডি বেশি এবজর্ব করলে।
1: আচ্ছা, তো হেলদি ফ্যাটস কইছে আপনার আগে দিবি, তো হেলদি ফ্যাটস এখান তো কি আছে আর ফ্যাটস তো হলে তো তেল হে কব, তো কোন তেল খান তো হলে মাইকে বিলা খান এভয়েড করবলে লাগিব?
0: এটু তো মাকি নহলে মতা ইনারি নহয় না। ফ্যাটস কৈছিলে তো ভাল ফ্যাটস আর বিয়া ফ্যাটস থাকে, পিওর অয়েল ফ্যাটস কইনা একটা থাকে। এটু তো ফ্যাটস হান ইন্ডাস্ট্রিতে যা তামনে তাহান ফ্যাক্টরিতে ইনা গ্রাইন্ড করা তামনে তাহান ভাইটামিন সব না ওলাই, খালি তালা তেল তো হে সব ওলাই দিয়ে না ঠিক ইনা আহে। তো তাদের এটু ভাইটামিন দিয়ে সব এটু অয়েল দিয়ে থাকিব, হইলে বি রিফাইন অয়েল হান তো এটু ক্লিয়ার অয়েল থাকে না মহান মার্কেটে পায়। এটু তো তাহান অয়েল লাদে ভাইটামিন হান সব ওলাই দিয়ে না, খালি স্যাচুরেটেড ফ্যাট কোয়া তো হে থাকি যায়। তো এটুনে এটু রিফাইন অয়েল হান তো এভয়েড করলে ভাল হব। কেন করলে তো এটু রিফাইন অয়েল হানদে স্যাচুরেটেড ফ্যাটস থাকে, আর এটু স্যাচুরেটেড ফ্যাটস হান তো মালা বডিতে মান খাইছে কলে কি করে কলে তো তাহান যায় না মালা খুনলা রুশি তো ছোট করে। তো এটু ছোট হলে স্টার্ট হয়েছিল মান হার্ট এটেক আহে, স্ট্রোক আহে, হার্ট পেইন হয় আর হার্ট প্রবলেমস আন হয় ইনা থাকে, আর ওয়েট বি ভাল জুলি গেইন হয় ইনিগা আছে। তো ঘি বাটার আর রিফাইন অয়েল ইনা নিচিনা হান এভয়েড করব লাগিব। তো ভাল অয়েল কৈছিলো তো যায় না পিওর অয়েলস থাকে, আর মাস্টার্ড সিড অয়েলস থাকে, কোকোনাট অয়েল, অলিভ অয়েল এটুহান থাকে। তো এটুহান বেস্ট সোর্সেস অফ ফ্যাটস আছে।
1: এতিয়া আরো দুসরা একটা জানিবলে মন থাকা তো মাইকী বেলা খান লাগা জীবন দে বিমার কিসিম খান আপনার আগে কই দিছে, অস্টিওপোরোসিস, হার্ট ডিজিজ, নহলে বি এনিমিয়া বা খুন কমতি হওয়া, এটু খান তো হইলে তো হাতাই কিনে রাখিবলে কারণে সবচেয়ে ভাল ডায়েট টিপস খান তো অল্প কই দিলে বি এটু বেশি খুশি হব।
0: আচ্ছা, এটু কোয়া নিচনা অস্টিওপোরোসিস নিচনা হান তো মান ভাইটামিন ডি আর ক্যালসিয়াম তো বা ওয়া লুবি, ক্যালসিয়াম খা বিচিতে যাই না ভাইটামিন ডি বি লুবি, এটু তো সবচেয়ে ভাল হব। আর হার্ট প্রবলেমস নিচনা হান তো ফ্রাইড ফুড, স্ট্রিট ফুডস ইনা নিচনা হান কমতি করবি, আর পিওর অয়েল itu pure oil do adapt krole dry cream.

0: কেনে কলে তো রিফাইন অয়েল হান হওয়া তো ফ্রাইড ফুডস নহলে রুটি বানাবলে তো মিঠা হয় হইলে বি পিওর অয়েল সান তো ভাল আছে, তাদের তো তাহা না ভাইটামিন বি থাকে আর গুড অয়েল বি থাকে নহলে গুড ফ্যাট বি থাকে এনেকা আছে। তো ইনে পিওর অয়েল, পিওর অয়েল কুছিলে জানা মাস্টার সিড ইনা নিচিন হান দে আর মান দোকান দে অয়েল হান অল্প কালা থাকে না এটু নিচনা হান লো লাগে, রিফাইন অয়েল হান তো ক্লিয়ার থাকে সাপা থাকে এটনে এটু হান অ্যাভয়েড কর লাগে আর লিখিনা বি থাকে তাহান রিফাইন অয়েল কইনা তো এটু হান অ্যাভয়েড ক্র লাগে আর হার্ট প্রবলেমস নিচনা হান গানে তো ওমেগা থ্রি আর সিক্স সবসে বেশি ভাল আছে। তো এটনে এটু কিনা লো নহলে কো দেওয়া পাবো কুশলে তো ফিশ নিচনা হান দেওয়া পাবো, আলমন্ডস নাটস ইনা নিচনা, ফ্লেক্স সিডস, সানফ্লাওয়ার সিডস ইনা নিচনা হানওয়া এটু হান সবসে বেস্ট লাগে। এনে মেয়ে তো মহান কোয়া নিচনা আইরন নিচনা হান দেওয়া পাবো আর ফলিক অ্যাসিড নিচনা হান দেওয়া পাবো। তো মুই আগেরে কোয়া নিচনা আইরন লা সোর্সেস হান তো আন্ডা আর মংস লা লিভার নিচনা হানওয়া আর প্ল্যান্ট বেসড লাইক কিডনি বিনস ইনা নিচনা হানওয়া তো এটু হান সবসে বেস্ট আছে। তো এটু হান ডায়েটে ইনক্লুড করলে ট্রাই করবি আর ফলিক অ্যাসিড কৈছিল ফলিক অ্যাসিড বি কিডনি বিনস আর সবসে ভাল তো ভেজিটেবলস পাই অ্যাসপেরাগাস স্পিনাচ ব্রাসেল স্প্রটস ইনা নিচনা আর অরেঞ্জেস গ্রেপ ফ্রুটস লেমনস ইনা নিচনা হান দেওয়া পাই। তোনে এটু এনিমিয়া নিচনা হান গানে তো ফলিক অ্যাসিড আর আইরন নিচনা হান আপনি লা ডায়েটে ইনক্লুড করবে।
1: এতিয়া পেটে বাচ্চা বুকিয়া মা হান আর দুধ খেলা মা হান নিউট্রিশন তো কিমান তাহলে জীবন ইম্প্যাক্ট তো দিয়ে থাকে
0: প্রেগনেন্ট মাকি হান তো পেটে বাচ্চা একটা গ্রো করে আছে। তো এটনে বাচ্চা লা ফুল ফর্মেশন বোনস হুবি মাসল হুবি ব্রেইন হুবি এটু হান তালা সেলস হান ভালো ফর্ম হো গানে তা আমা তো ভাইটামিনস মিনারেলস ইনা নিচনা ঠিক ব্যালেন্স ডায়েট হই না ঠিক খাওয়া লাগে। তো ইনা হয়েছিল তো প্রোটিন আইরন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ওমেগা থ্রি ইনা নিচনা হান বডিতে অ্যাবজর্ব করলে ভালো হবো। তো ইনা হয়েছিল বাচ্চালা ফর্মেশন হান বি ঠিক হওয়া যাব।
1: আজিকালি আমি খান শুনি থাকে থাইরয়েড হয়েছে কই কিনে থাইরয়েড এটু বি মাইকী বিলাক মাজতে বেশি মানুষ এটু বিমার দূরে কিনে থাকে আছে। তো এটু হান কারণে বি কোন খা লওয়া খান তো তখন অ্যাভয়েড করবো লাগে আর কোন খান খাইলে হে তখন কারণে বেস্ট আছে এটু বি শেয়ার করে দিলে বেশি খুশি হবো।
0: আচ্ছা ঠিক আছে, এটু থাইরয়েড তো মহান মাকি মানুষ হান বেশি ফেস করে মোস্টলি মতা হান কমতি থাকে আর মাইকী মানুষ বেশি ফেস করে। তো থাইরয়েড তো টি থ্রি আর টি ফোর কইনা থাকে আর আয়োডিন তো এটু প্রোডাকশন করে মান লা মান আয়োডিন সল্ট নিচনা হান খাইছে কইলে তো এটু আয়োডিন হান হওয়া টি থ্রি টি ফোর এটু প্রডিউস করে আর এটু টি থ্রি টি ফোর থাকিছিল তো মান লা বডি দে ভাল ভাল মান কিনা ডে টু ডে লাইফ লা ওয়ার্ক খান করো পারো লা ইনা থাকে আর তাহান মা লা বডি দে হরমোনাল চেঞ্জেস নহলে হরমোনাল কি কি থাকে হান তাহান প্রডিউস করে। তো এটু থাইরয়েড বিখাই যাইছিল তো বডি সব আলাগ আলাগ ওয়ে দেওয়া বিখা স্টার্ট হয়ে যায়। তো ফুড অ্যাভয়েড করো লাগে নিচিনা হান তো কার্সিফারাস ভেজিটেবলস কয় আর এটু কার্সিফারাস ভেজিটেবলস হান তো ব্রকলি নিচনা আর কলিফ্লাওয়ার ক্যাবেজ ইনা নিচনা হান তো কার্সিফারাস ভেজিটেবলস কয় এটু হাঙ্গে। তো এটু হান মান থাইরয়েড থাকিয়া তাম দে বেশি এক্সেসিভতে খাইছে কইলে তো তাই যাই না আয়োডিন তো অ্যাবজর্ব করলে আর আয়োডিন গিয়ে তালা কাম করো না দি যায় এটু মানে মান কার্সিফারাস ভেজিটেবলস এটু ব্রকলি কলিফ্লাওয়ার আর ক্যাবেজ কোয়া নিচিনা এটু হান অ্যাভয়েড করো লাগিব আর স্পাইসি ফুডস ইনা নিচিনা হান বি অ্যাভয়েড করো লাগিব। হাই প্রসেস ফুডস এটু কি আছে কইলে তো মহান স্ট্রিট ফুডস হান খা জাঙ্ক ফুডস হান খা আর ক্যান ফুডস নহলে তো মহান আজিকালি মংস নিচনা হান বি নহলে কি কি হান বি কেইন করি না রাখি দিয়ে এটু হান ইনটেক হান কমতি করো লাগে আর মহান এটু থাইরয়েড থাকিয়া তামনে তো কি খাওয়া লাগে কৈছিল তো আয়োডিন রিচ ফুডস আয়োডিন নিচনা হান সল্ট এটু আয়োডিন তো সল্ট বানানা পটেটোস ইনা নিচনা হওয়া পায় তো এটু হান ঠিক ওয়া কনজিউম করো লাগিব। সেলেনিয়াম হান জিঙ্ক ইনা লা ফুড হান ভাল ওয়া কনজিউম করো লাগিব।
1: আচ্ছা আচ্ছা বেশি খুশি আছে ক্রেনিন আজি আপনার সময় পাই কিনে আহি কিনে আমার মাইকী বিলাক কারণে নিউট্রিশন এটু ধরলে আমার নিমিত্তে কিমান দরকার আছে কেনা করবলে লাগে এটু সব ভালোপরা আমাকে কই দিয়ার কারণে এটা না যা কিনে আপনার লাস্ট মেসেজ একটা শুনে আমলাক মানুষকে কবলে মন থাকলে কইলে বেশি খুশি হবো।
0: আচ্ছা, মই কোৱা নিচিনা আজিকালি মাইকী মানুহান তো চেলেঞ্জেছ অলগ অলগ ফেচ কৰে, তো এইটোতো ডায়েট ৱাইজ হেল্প কৰিব পাৰোঁ। তো ইউজুৱেলি কমন হান তো আইৰণ ডিফিচিয়েঞ্চি, এইটো হান এনিমিয়া প্ৰব্লেমছ হান, কেলছিয়াম আৰু ভাইটামিন ইনচাফিচিয়েঞ্চি হান, আৰু ৱেইট গেইন হোৱা, ৱেইট লছ হোৱা ইনা বেছি থাকে। তো এইটো হানে এইটো হান মেইনটেইন কৰোঁ কাৰণে বেলেঞ্চ ডায়েট ৰাখিবি। আপুনি লা প্লেটতে টাৰ্ণ বাই টাৰ্ণ প্লেটতে চব থাকিবলৈ দিবি, লাইক আইৰণ বি থাকিবলৈ দিবি, কেলছিয়াম বি থাকিবলৈ দিবি, প্ৰটিন ভাইটামিনছ এইটো হান প্লেটতে বেলেঞ্চ ডায়েট থাকিবলৈ দিবি। এইটো মহিলা এডভাইচ নহ'লে তো মেছেজ থাকিব।
1: থেংক ইউ,
0: থেংক ইউ।
2: তো আজি আমাৰ উইমেন টাইম প্ৰগ্ৰামতে শুনিব পাইছে নিউট্ৰিশ্যন ফৰ উইমেন। এইটো ওপৰ ক্ৰেনিনো নাখ্ৰ নিউট্ৰিশ্যনিষ্ট লগত উইথ অব্ৰাহে ইণ্টাৰভিউ লোৱা প্ৰগ্ৰাম এটা। আজিৰ কাৰণে উইমেন টাইম প্ৰগ্ৰাম ইমানতে শেষ কৰি দি আছে।
3: WFM Dragoban 103 MHz, news, music and entertainment. WFM Dragoban FM 103 MHz.
4: গুড মৰ্ণিং মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ, এতিয়া আনি দি আছে আজি ফুজৰ লগা 11 বজাত লগা ৰিয়েল টাইম ট্ৰাফিক আপডেটছ। আজি পুৰা কুহিমাদে মানে চব ৰুটছ কান্দে। এতিয়া ট্ৰাফিক লগা ষ্টেটাছটো চাইছে ক'লে চবতে লাইট ট্ৰাফিক থাকি আছে কৈ কিনে আমি খানগে জনাই দি আছে। তো মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ, মহংগলৰ পৰা বি এইচ কিউৰ পৰা মেজৰ জাংচন, ডিচিপি গেট পৰা ৰাজু পইণ্ট, ৰাজু পইণ্ট পৰা চেঞ্চিচ পইণ্ট, হাইস্কুল জাংচন বা চেঞ্চেছ পইণ্ট আৰু এনএইচকে জাংচন বা চেঞ্চেছ পইণ্ট, এইটো কাৰণ চব যা আৰু অহা চবি লাইট ট্ৰাফিক থাকি আছে। আপুনি চবি ট্ৰাফিক লগা চব নিয়ম মানি কিনা হেলমেট লগাই কিনা ছিট বেল্ট লগাই কিনা আপুনি চবি চলাবৰ কাৰণে কৈ দি আছে। নেক্সট ৰিয়েল টাইম ট্ৰাফিক আপডেটছ আৰু আজি ফুটৰ লগা লাষ্ট ৰিয়েল টাইম ট্ৰাফিক আপডেটছ আনি দিয়া হ'ব 11 বজাতে। তো আপুনি চবি টিউন ইন কৰি থাকিবৰ কাৰণে কৈ দি আছে।
3: News, music and entertainment. FM 103 MHz.
4: Hello, good morning my dear friends, my lovely and awesome listeners. আপুনি কাৰণ চবকে প্ৰগ্ৰামে স্বাগত কৰি আছে আকাশবাণী কোহিমা FM ড্ৰাগবান 103 MHz-তে। এতিয়া পৰা লৈকে আমি খান চব শুরু কৰি হ'ব একটা লাইভ ফোন ইন প্রোগ্রাম। মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েদার ইউ আর এট হোম, এট ওয়ার্ক, ট্রাভেলিং অর সিম্পলি এনজয়িং দিস বিউটিফুল ডে, উই আর হিয়ার টু মেক ইউর আফটারনুন মোর মিউজিক্যাল উইথ ইয়র ফেভারিট হিন্দি ফিল্ম সংস এন্ড ইয়র স্পেশাল রিকোয়েস্ট এন্ড ইয়র স্পেশাল ডেডিকেশনস। সো ডোন্ট জাস্ট লিসেন, বি আ পার্ট অফ দিস শো টুডে। আপনি খানি আমি খান লগতে কল করব পাৰিব। আমি খান লাগা রেগুলার লিসনার্স কানবা জানি আছে কোন কোন নম্বর আছে, হলিউ এটা কোন কোন টিউন ইন করি আছে আপনি সবকে মই কই দি আছে। আজি লাগা নম্বর আছে 0370-2243036, আর একটা ফোন নম্বর কই দি আছে 0370-2243036, তাতে আপনি খানি কল করবি আর আপনি খান লাগা রিকুয়েস্ট আমি খান লগতে মাঙিবি। আর মই সদায় কোয়া নিচিন মন দিয়ে ভাবি থাকিবি ইডু ফিল্ম লাগা গীত নহলে ইডু ফিল্ম কই কিনা, সো দ্যাট উই ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম। আর কেতিয়াবা আপনি খান রিকুয়েস্ট করে লাগা গীত কারণ আমি খান লাগা মিউজিক ম্যাক দিন না থাকে, তো কারণে আপনি খান সবই ইটু ওপরে ভাবনা করে থাকবো কারণে কই দিয়ে আছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, উই উইল টেক এ শর্ট কমার্শিয়াল ব্রেক এন্ড উই উইল বি রাইট ব্যাক উইথ ইয়র ফোন কলস।
5: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km/L. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K series 1.0 L dual jet, dual VVT engine and spacious interiors.
6: Get attractive offers up to ₹67,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.

সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সবাল থাকলে টোল ফ্রি নম্বর 1800 11

0: उ जानकारी NTEP पर दिए से।
1: पता है दुनिया के कई विकसित देश ऐसे भी हैं जहां मुफ्त इलाज एक सपना है और हमारे यहां वो आम नागरिक का अधिकार। आयुष्मान भारत से 60 करोड़ से अधिक लोगों को मिल रहा है 5 लाख तक का मुफ्त इलाज और 19,000 जन औषधि केंद्रों पर 90% तक सस्ती दवाइयां।
2: किसी एक व्यक्ति की जमीन, घर, गहने या दूसरा कोई सामान बीमारी के खर्च में बिकने से बचा है, गिरवी रखने से बचा है, तो ये आयुष्मान भारत की बहुत बड़ी सफलता है।
1: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
3: वेलकम बैक माय डियर फ्रेंड्स, और अपनी कंस ऑपरेशन इन क्रिकना से आकर्षण कोहिमा FM ट्रगबान 103 मेगाहर्ट्ज़ दे अपनी खान लगा लाइव फोन इन प्रोग्राम दे अपनी खान लगा होस्ट और दोस्त आज तुम जन लोग दे। और माय डियर फ्रेंड्स, मैं आगे देखो आने चाहिए फोन नंबर ऐसे 0370-224-3036 और एक फोन नंबर कोई दिए से 0370-224-3036। अभी खान लगा दे पहला कॉलर थकी ऐसे। हेलो
4: हेलो
3: हेलो कुन कुए से
4: नमस्ते कंगन सर।
3: ओ नमस्ते बाइकुन मुंडा, आज तो अपनी फर्स्ट कॉल लगी से राइट।
4: फास्ट कॉल पे हो लाइक ने माने अपनी ट्रैफिक अगर दिया नहीं है माने क्या ट्रैफिक खुला था कि तो तेरी आवाज़ आ रही और ऑल ऑफ किसे ट्रैफिक जाम लगी जाओ ना तेरी तो
3: ঠিক আছে, একদম ওয়াইজ পর আপনি কল করেছে আর প্রোগ্রাম দিয়ে স্বাগত করে আছে। আর আজ কি নিয়ে আছে মৌসুম দাদা?
4: ইয়াতে তো আগে তো পানি গিরি থাকে আর পিছতে এক ঘন্টা পিছতে আবার পানি গিরি হয়েছে না হয়েছে।
3: আচ্ছা, আমার পুরো নর্থ ইস্ট ফর দ্য পাস্ট ফর দ্য নেক্সট অ্যাবাউট 5-6 ডেজ কারণে বরষুণ গিরি বলে লাগা প্রিটেকশন দিকে আছে, তো আমি কাজ সবই খুশি থাকিব রাইট। হ্যাঁ
4: হ্যাঁ হ্যাঁ থাকিব লাগে আর পানি পানি গিয়েছে কারণে ভালো আছে কি মানে
3: গীত শুনিব মন যায় আছে আছে বন্ধন মুভি আছে কোনটো গীত পালে পালে একটা আছে ছোড়া ফিসাল গায়া একটা আছে দম সে হে দম একটা আছে মে দিওয়ানি মে একটা আছে তেরে নাইনা একটা আছে টাইটল সং থাকি আছে কোনটো গীত উদিত নারায়ণ গাবিতা কৃষ্ণমূর্তি লাগা
4: বসুমতারী আর বেশি আছে এতিয়া তো সব নাম করে তো ট্রাফিক তো এতিয়া খোলা পাইছে এটা কোনো মানে চাঁচ হলে দিন হব
3: তো ঠিক
4: আছে আর আজ দেখা স্যার হাজাম ম্যাম বেরোনিকা ম্যাম কেনি ম্যাম সব ধন্যবাদ আর কি
3: ঠিক আছে
4: আর আপনি কবি থাকিব
3: ওকে থ্যাংক ইউ। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাছ পাইকুন বন্ধু, আপনি কথা পাতিছে ভাল লাগিছে আর আপনি আজি লাগা ফার্স্ট লাগি কল থাকি আছে, তো শুনি কিনা এনজয় করবো আপনি লাগা রিকুয়েস্ট সং।
4: ওকে
3: ইয়ার ওয়েলকাম বাই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি খাল লাগা রেগুলার লিসনার বাইকুন মুন্দা চারাই দিও সোনারি আসামরা কল করেছে আর তাই রিকুয়েস্ট করা লাগা গীত আমি খান শুনি হব বন্ধন ফিল্ম রা উদিত নারায়ণ গাবিতা কৃষ্ণমূর্তি অবস্থে মিউজিক দিছে আনন্দ রাজ আনন্দ লিরিক্স ভাইরাব অরুণ শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস আর তাই নাম ল সবকে এটা গীত ডেডিকেট করে দিয়েছে।

0: Well, my dear friends, আমি খালো ওদের লাস্ট কলার থেকে আছে। হ্যালো হ্যালো
1: হ্যালো স্যার,
0: হ্যালো সুনিতা বসুমাতৃ,
1: হয় স্যার,
0: গুড আফটারনুন। আৰু কব আজি কোন দুৱালা কি শুনিব মন যায় আছে, আপুনি লাস্ট লাগি কলার থেকে আছে আজি লাগা।
1: হয় স্যার, মই কি এটা কৰা মার্জন
0: কারণ অর্জুন হয় কোন দুৱালা বাংগারা পালি। ওকে, আৰু কোন কোন কি টিকেট কৰি দিব মন আছে? সুনিতা পাসুমাত্রি ফ্রম পুকাজান, আর তাহি রিকুয়েস্ট করলা গীত আমি খান শুনি হব কারণ অর্জুন ফিল্ম রাহি, আর তাই তো সব লিসনার্স টিকেট করে দিয়েছে কয়ে আছে। আর ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস, তাদের আমি খান লাগা লাইভ ফোন ইন প্রোগ্রাম শেষ করে দিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়র কলস, কোন কোন লাগা কলস লাগিয়ে নাই আপনি খান নেক্সট টাইম জিও টিভি ট্রাই করবি, আর আপনি খান সবকে কথা কবলের কারণে রক্ষি থাকবে। হ্যাভ এ গ্রেট আওয়ার্স অ্যাহেড মাই ডিয়ার ফ্রেন্ডস।

দেখি আরো গড়ে মাখি বাচ্চাদো ওয়েলকাম করিবে। আপনি লাগা জাকাতে মাখি বাচ্চা খান ঠিক এডুকেশন অপরচুনিটি আরো মেডিকেল কেয়ার মোতা খান কি পাশে ইটু ইকি পাবলে লাগে। মাখি খান লাগা উপরে এবিউস সেক্সুয়াল হারাসমেন্ট ইটু খান হবলে নাদিবি আরো ইটুপরা তার খান লাগা ফ্রিডম তো কমতি নকরিবি। ডাউরি তো নাদিবি আরো নালুবি। আপনি লাগা মাখি বাচ্চা লাগা একই প্রপার্টি রাইটস কারণে উঠিবি। আপনি লাগা বাচ্চা তো যুন্তু গড়ে মাখিকে রেসপেক্ট করে ইটু গড়ে শাদি করিবলে দিবি। যুন্তু আমার বাবা হইলেবি তার লাগা বাচ্চা শাদি হওয়া পছতে তারকে খুশি দেখিবলে মন যায়। হইলেবি যুন্তু গড়ে মাখি জন্ম হবলে না দিয়া তো কিনিকা আলাক মাখি বাচ্চাকে মরম আরো খুশি দিবলে পারিব না। যুন্তু গড়ে মাখি খাঙ্গে রেসপেক্ট না দিয়ে পিতু গড়ও আপনি লাগা বাঁচার কারণে ঠিক নাই। যুন্তু গড়ে মাখি জন্ম হবলে না দিয়ে ইটু গড়ে আপনি লাগা বাঁচা তো শাদি হবলে না দিবি। মতানা মাখি আছে ইটু চাইনা সিলেক্ট করে তো ক্রাইম আছে। মেডিকেল তালিকা খান চুলাই না জেন্ডার জানিবলে করিয়া তো না করিব লাগে। আপনি যদি কোনবা ডক্টর নহইলে বি ক্লিনিক ইনিগা মেডিকেল টেকনিক চুলাই না জেন্ডার সিলেক্ট করিয়া তো জানে কইলে ঠিক অথরিটিকে ভাত রিপোর্ট করিব লাগে। আপনি খান লাগা ওসরতে চাই চাবি কিমান মাখিকে দেখি পায় গড়তে কলেজতে মার্কেটতে কাম করিয়া জায়গাতে। আমি খান লাগা দেশ ইন্ডিয়াতে 918 মাখি বাচ্চা তো 1000 মোটা বাচ্চা কারণে জন্ম হওয়া আরো ইটু নম্বর তো সদাই সালগেরিয়া দেখি পায়। সেনাপতি ডিস্ট্রিক্টে 2011 সেন্সেস লাগা হিসাবতে 928 মাখি বাচ্চা খালি 1000 মোটা বাচ্চা কারণে জন্ম হয়। মাখি খান কি কারণে হারি যায় আছে মানু খান মাখি লাগা ভ্যালু তো জানিব না পারে। ডাউরি লাগা বই পড়া প্রপার্টি ইনহেরিটেন্স আর সাল ডাঙ্গর হওয়া পছতে ইটু খান ভাবি না মানু মোটা বাচ্চাহে বেশি ওলা খুশি পায়। ইটু খালি না হয় না মাখি বাচ্চাকে সুরক্ষিত রাখে বলে লাগা টেনশন বি থাকে। আমি খান লাগা সোসাইটিতে মাখি খান লাগা রাইটস যুন্তু তার খানকে এম্পাওয়ার করে রাইট টু চুজ এডুকেশন রিপ্রোডাক্টিভ রাইটস প্রপার্টি আর মোবিলিটি ইটু খান দিব লাগে। জেন্ডার বায়াস সেক্স সিলেকশন তো কি আছে কইলে যেতিয়া মোটা বাচ্চা জন্ম হব ইটু সময়তে খুশি মানাব হইলেবি যেতিয়া মাখি বাচ্চা পাব ইটু সময়তে তো অ্যানাউন্সমেন্ট বি নকরে। জেন্ডার বায়াস সেক্স সিলেকশন তো মাখি খান লাগা উপরে ডিসক্রিমিনেশন একটা আছে আর ইটুপরা আমি খান লাগা সোচ আর ভাবনা তো মোটা খান হে মাখি খান পড়া বেশি ভ্যালু থাকে হইলেবি ইনিকা নহব লাগে। ফ্যামিলি ছুটু লাগিয়া আর মেডিকেল টেকনোলজি খান মিসইউজ করিয়া আল্ট্রাসাউন্ড মেশিনস খান নিচিনা ইটু খান পড়া বেশি দরকার ইস্যু একটা হয়ে যাইছে। মাখি খান লাগা লো স্টেটাস আমি খান লাগা সোসাইটিতে দেখিব পারিয়া তো ইটু খান ডিসক্রিমিনেশন প্র্যাকটিসেস কারণে আছে। কিলে আমি খান ইটু লাগা উপরে চিন্তা করিব লাগে। জেন্ডার বায়াস সেক্স সিলেকশন তো হিউম্যান রাইটস ভায়োলেট করে আর মাখি খান লাগা উপরে বেশি বিয়া একটা আছে। কোনবা জায়গাতে তো চাইল্ড সেক্স রেশিও তো কমতি হওয়া কারণে মাখি খান তো শাদি করবলে কিনে ট্রাফিক করে কিডনেপ আর তার খান সেক্সুয়াল ভায়োলেন্স আর ফিজিক্যাল এবিউস পড়া দুঃখ পায়। ইটুপরা মাখি খান লাগা রাইট তো বেশি সিরিয়াস রিস্কতে রাখি দিয়া আর ইটুপরা সোসাইটি তো সেফ না থাকি যাইছে। মেডিকেল টেকনিক্স চুলাই না বাঁচা লাগা সেক্স জানিয়া তো ঠিক আছে না নাই। প্রিকনসেপশন আর প্রি নাটাল ডায়গনোস্টিক টেকনিক্স একট মেডিকেল টেকনিক্স আল্ট্রাসাউন্ড এমিনোসেন্টেসিস নহিলে বি আলাক টেকনোলজি চুলাই না সেক্স জানিয়া তো বান করে। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি এক 1971 তো কন্ডিশনস কুম্বা থাকি না এবর্শন এলাও করে হইলেবি সেক্স লাগা হিসাবতে এবর্শন করা তো ইলিগাল আছে। আমি খান লাগা কমিউনিটি তো মাখি খানকে মোটা বাচ্চা জন্ম করিবলে প্রেসার করে ইটুপরা তার খান বেশি কমতি চয়েস থাকি যায় হইলেবি বেশি মাখি খান মন ডাঙর হয় না ইটু প্রেসারতে নাগেরে। মোটা আর মাখি তো একই রাইটস থাকিব লাগে। মেইনটেনেন্স এন্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস এন্ড সিনিয়র সিটিজেন্স এক 2017 পারা জানিয়া তো
মাকি বাচ্চা আর মোটা বাচ্চা তো

প্রোগ্রামটি দুসরা গেট অরিজিৎ সিং লগাভাস্তে বাজি রাও মস্তানি ফিল্ম অটনেলে শুনে থাকা সাবিলাক এইবার শুনব খাট্টা মিঠা ফিল্ম কি গেট গায়েছে কে কে সুনিধি চৌহান আর শাহিদ মালিয়া।

0: FM 드래곤 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: 지 হ্যাঁ আপনারা কেন শুনি আছে আকাশবাণী এফ এম ট্রাকপন 110 মেগাহার্টজ শুনি থাকা সববিলাক আপনার খান সবকে আকো স্বাগত করে আছে আর যদি আপনার খান টিউন ইন আছে আর ভাবনা করে আছে আজি এস এম এস রিকুয়েস্ট থাকি বলে আছে খিলে আর জে পরা আর জে এস চয়েস প্রোগ্রাম করে আছে কই কিনা ভাবনা করে আছে কইলে মানে আহিয়া যাকালি সুবে 9:30 পর আমি খালা এস এম এস গেটওয়ে পুরা আনএভয়েডেবল প্রবলেম থাকা নিমিত্তে আমি খালা প্রোগ্রাম ঠিকঠাক যাব না পারি কিনা আছে এই কারণে বেশি বেশি খেট আছে আপনার খান শুনে থাকা সববিলাকতে মাফি মাপ মাং করে আছে হইলিবি আপনার খান মন দুঃখী নহবি জলদি পুরা প্রবলেমটু সলভ হয়ে যাব। তো আজি রাতে মহিলা কিছুমান পাচান্দিতা গীত খান মই লাইন আপ করে কিনা আছে আপনার খান ইতালগে যান বি গীত বাজাই কিনা আছে শুনে কিনা এনজয় করে থাকিব কই কিনা পুরা বিশ্বাস করে আছে আর এই বিশ্বাস লগতে আমি খালা প্রোগ্রাম আগে লই যাই আছে আর প্রোগ্রামটি এবার দোসরা গীত শুনব পালাক মুচাল লাগা ভাস্তে ফিল্ম পাল পাল দিল কে পাশ

আই মি অর মে ফ্লেমত আপনাদের শান্ত আর মোনালি ঠাকুর আওয়াজটি শুনিলে শুনে থাকা সববিল প্রোগ্রামত এইবার দোসরা গীত দিয়ে আছে খা ইটস ফিল্ম কি গীত আকো গাই আছে খে খে।

অংকিত তিৱাৰী লগা বাস্তৱ ভাগ জনি ফিল্মত শুনিলে শুনি থকা সববিলাক প্রোগ্রাম বি শেষ করবলে লা সময় এটি পঞ্চি যায় আছে আপনার খান সবকে জনাই দিয়ে আছে কি ইতিয়ার অপজিটে সময় 7 বাজি হলে উড়া একাডেমি স্পন্সার প্রোগ্রাম দিয়ে শুনব আর আমি খান আকরে আব 9:30 মই আকলে আহব হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম তো শুনে থাকা সববিলাক এটা সময়তে প্রোগ্রাম শেষ করবর শুনে দিয়ে চৌহান লগা বাস্তে ফিল্ম শিখার

0: रिफर कैडेट्स खान फ्रेंडलि फरेन देश खान बा मिलाई के निजर ट्रेनिंग खत्म हवा पाजुदे निजर निजर देश लगा आर्म्ड फोर्सेस टी जॉइन करे ईदुसाल लगा पासिंग आउट परेड तो डांगर कामयाब किले माने सबसे पहला बार कारण एकाडेमी पर मोटा कैडेट्स लगती नौता महिला कैडेट्स खान पास आउट हुई প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুরা রিভিউইং অফিসার হিসাবে প্যারেডটি রিভিউ করেছে অফিসারটি কথা করে প্রেসিডেন্ট মুর্মুরা কয়েছে কি ইন্ডিয়ান মিলিটারি একাডেমিরও সাম্পান কুরিয়া বাহাদুর আর দেশ লগতে সিভা লাগা নিশানিকা আছে
1: আই এম স্পেশালি ডিলাইটেড টু সি নাইন উইমেন ক্যাডেটস দিস ইজ ওয়াটারশেড মোমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ আইএমএ It is not only a milestone in the history of India's defense forces, but also an inspiring example of India's march towards women-led development. I am sure that many more women cadets will join the academy.
0: সেরেমনি সময়তে প্রেস্টিজিয়াস সোর্ড অফ অনার ও ওভারঅল এক্সেলেন্স কারণে ট্রেনিং সময়তে অফিসার কেডাট বিশাল কুমার লগতে অ্যাওয়ার্ড করে দিছে তাইবা অর্ডার অফ মেরিটটি সবসে আগে পজিশন হয়ে গিয়ে গোল্ড মেডেলটি পাইছে প্রিন্স রাজ তো দুসরা জায়গা আর তিজাস ভাটপ্রা তিসরা জায়গাটি থাকি না ব্রঞ্জ মেডেলটি পাইছে নাগাল্যান্ড হেলথ প্রোটেকশন সোসাইটি NHPS পরা একটা পাবলিক নোটিস ইস্যু করে কিনা চিফ মিনিস্টার হেলথ ইন্স্যুরেন্স স্কিম CMHIS নিচেদে হেলথ সিডি হসপিটাল কানাপাড়া গুহাটি এলাকা ইম্পানেলমেন্টটি অল্প সময় কারণে টেকনিক্যাল গ্রাউন্ডটি সাসপেন্ড করে দিয়া জানাইছে এইটো কারণে বেনিফিশিয়ারি জনপরা এইটো সাসপেনশন সময়তে হসপিটালটি ইলাজ হব তাই খান CMHIS নিচেদে রিএম্পার্সমেন্ট কারণে এলিজিবল না হব এইটো নিমিত্তে NHPS বেনিফিশিয়ারিজ লগতে স্কিম নিজেদের দোসরা ইম্পানেলড হসপিটালসে ক্যাশলেস ট্রিটমেন্ট সার্ভিসেস লোলি সাল্লা দিছে ইম্পানেলড হসপিটালস লাগা লিস্টটি CMHIS.nagaland.in/hospital পর অ্যাক্সেস করে পারিব নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বা ফুড প্রডাক্টস দিয়ে টোব্যাকো নহলে নিকোটিন থাকিয়া কাণ্ড ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট 2006 নিচে বিক্রি না করে বলে নোটিফিকেশন দিয়াটো কোহিমা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি KCCA পর মানি রাখি আছে কিন্তু এইটোর পর কৈছে কি এনফোর্সমেন্টটি লগি লগি শুরু করে কিনা ফেস আউট পিরিয়ড রাখিয়া নাই এইটোর কৈছে কি সর দোকান মালিক জনপরা নিয়ম মানি কিনে এই প্রডাক্টস কিনে রাখি আদৌ ওয়াপাস করে বলে রিফান্ড নহলে বিক্রি না পারি কিনে নকশান হয়ে আছে এইটো কারণে KCCI পর স্টেট সরকার লগতে 30-day ক্রেজ পিরিয়ড দি কিনে নিয়ম মানি কিনে কিনে রাখিয়া ফুড প্রডাক্টস দিয়ে টোব্যাকো নহলে নিকোটিন থাকিয়া কাণ্ড বিক্রি করে বলে নহলে বিনা জরমানা ওয়াপাস করব নিমিত্তে কয়েছে এটার কৈছে কি ইন্ডিয়ান ল নিচেদে ভিয়াপার জনকান বা ভ্যালেটরি কিয়লিটরি ফ্রেমওয়ার্ক নিচেদে কাম করিয়াটো এনফোর্সমেন্ট শুরু না করে আগে ট্রান্সলেশন কারণে সময় দিবলে হক আছে KCCI বা প্রডাক্টস ক্লাসিফিকেশন দিয়ে কনফিউশন থাকিয়া ওপর বি চিন্তা জানাইছে এটার কনসার্ন ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আর ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার লগতে একটা সিঙ্গল ক্লিয়ার পাবলিক অর্ডার লিস্টিং দি মানা করিয়া আর পারমিসিবল প্রডাক্টস দিয়ে ইস্যু করে বলে অনুরোধ করেছে এনেকা হলে এনফোর্সমেন্টটি নিয়ম হিসাবে রাখি বলে পারিব আকাশবাণী কোহিমার পর আপনি খান লগতে খবর আনি দিয়ে আছে তাজা খবর শুনব কারণে আমি খান লগা এক্সেন্ডেলস AIR নিউজ এলার্টস আর AIR আন্ডারস্কোর কোহিমাটি ফলো করবি আপনি খান বা এইটু খবর দো নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল AIR নিউজ কোহিমার পর শুনি বলে পাব ওয়েলকাম ব্যাক আপনি খান সামলাগা খবর শুনি আছে জেনহবতো রেঞ্জ স্টুডেন্টস ইউনিয়ন পর নিয়ম নহয় কিনা টোব্যাকো প্রডাক্টস কবজা করে রাখিয়া কান্দু যা কালে লিজ গংহতো জেনহবতো ডিস্ট্রিক্ট পাবলিক ডিস্ট্রাকশনটি রাখিছে ইউনিয়ন পর একটা প্রেস খবরটি কৈছে কি কবজা করে টোব্যাকো প্রডাক্টস ক্রোজারি আইটেমস আর হুতাই খা লওয়া চিনিস লগতে মিলাই কিনা আনি থাকিছে কবজা করে প্রডাক্টস GPS এসোসিয়েশন আর সুমি তুটিমি লোকা জেনহবতো টাউন লোকা সামনেটি নষ্ট করে দিছে ইউনিয়ন পর এটা কানুন রাখি থাকলে বি টোব্যাকো প্রডাক্টস কাণ্ড বেশি আসান বা পাবলি পারি কিনা মানুষান লাগা হেলথ আর নওজবান ফিউচারটি বেশি খাতরা করে দিয়ে আছে কয়েছে এটোবার ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন লগতে কারা গদম কথা বলে অনুরোধ করে কমিউনিটি লাগা হেলথ কানুন কারা লাগাই দিয়া ওপরে থাকি আছে কয়েছে ইন্ডিয়াতে বেশি ডাঙর বদলাবটো সবকা সাথ

সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকিব লাগা মদব দি আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116666 কল করিবি।